0: ভাই হাও নই
1: হাও নেলিয়াং
0: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই

0: ওকে দেখ মালকো ভিনতিস যে নে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরেশন আবার মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জুভেন্টুডি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টু
1: লস দুনি কাতা ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বা নে মাকা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন নিদা নে ইতে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইদা কে ফোন লাওসন আতো কন্টিনিউয়া বা হানোইন ইদা কে সিরা হালো লা কন্ডিশন সিটুয়েশন ও কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতে প্রেসিজা হাহোরিস হানোইন ইদা কে ফোন হানোইন ইদা কে ডিয়াক বা পোবু ইদা নে নেবে মাক দুরান্তে নে ইতারে না সাউনি ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেমা আগরা হাউনি মেহি বা না সাউন ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্ট বা রিয়ালিটাডে না সাউনে প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নিজ সাউন্ড সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রা জাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজা কইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনি কোলেগা কা হামনি বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসি ইদানে মা গ্লাডিয়াক সিএনসি ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসি এমএল ওলা গোস্তা মসুনি লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোন হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ ওয়েন মরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোভেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বা নে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএমবলমেন্ট বা জুভেন্টুডি ইন্ডিয়া ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতে নে ডেট কোয়ালিয়া মাবে লা হাতে নে রিলিজ লা হাতে নে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতা নি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বা ডে ডালোয়াইন এম লা কনসিয়েন্ট বা রিয়ালিটাডে নে রিয়ালিটাডে ইডানি হাসোরু নে রিয়ালিটাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিটাডে ইডানে বে মাক নি সিন্তি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মাবে নি সে হাতে তে কাতাক আই এম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জোভিন টুডি দে উলু সিরা ফোতি সের নে তেমা হুসি দেওয়ান সোলদার রিসা সিরা তেতে দেন ডিয়াকলিউ লাকুন তিতলু ডুকে লাকুন পাদ্রিয়া সে জোভিন টুডি দা আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জোভিন টুডি লাকুই আতাম বাডালা রুয়া কা আতান তান কা আতান ফোং ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মাকা যে তেং কনসিয়েন্ট বা রেলি দা দে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনি কু হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানে সান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দেতেং আপ্রেনে সিয়েন্সিয়া আপ্রেনে সিয়েন্সিয়া ইডা রিয়ালিটাডে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতো জোভেন তুডি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেনে লাই আপ্রেনে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিন লরং ইতা হারে বা ইতানে জোভেন তুডি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডানসা ডিয়ালিতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টু
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রেডানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রেডানে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হো বাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কোন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউন্ডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে গারান্টে নো মো সো আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক No sociedade rico, no sociedade kia kla iha oportunidade ida atu bele acesso saude nebe maka adequada no la acceso ba educación de nebe maka credible basira anto ikus itala ya saudi nebe maka dia no mosi educación nebe mak dia itala ya conhecimento nebe mak dia maka ita se label ia capacidade atu contribui ba nasam honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hodi harahon sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo ka ita hana sociedade ida nebe maka hau classe para tu bela garante povo hototo lilio kono ba zoven a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira oinsa ia hanu inda nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, nakonu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos ia fatin hotu-hotu tanto ia kareira, no itala ia posibilidade ida para tu bela harahun sociedade kapitalismo. Honune, uniku dalang atua harahun sociedade kapitalismo mak tengke aprende teoria marxismo nudar arma bamudansa. Tuir hane harai katak, ou tuir hane perspektiva kona bahasun tuirane, depende baitan espiritu da luta. Tambah si espiritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik halau analisa, lihusi idane mak haturi tini espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itini povo oprimido sira.
0: Ok, diak malo kovintis, antes ita ba kontinuatan itini programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.